0: قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطنه فإذا كان لا محالة فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي.
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমি হেগ্গে বান্ডপুরে নুবা কামবারে আদমকে দরিয়া ফুরা কামগে নুবয়ে ফহে কমমে হেং গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমা তিমবা কুলা এব্বয়ে আদি এনাগে বুইমা তিমবা কুলা এব্বয়ে আদি এনা নেওয়ালুমা তিমবা কুলা এব্বয়ে এবহি বান্ড ফুরিগে নেওয়ালুমা গতিবা বর কেউমা ই বুইং গিনান কুরাশ
2: ಮೀ ದಿವೆಹಿರಾಜ್ಯಗಡು ದಿವೆಹಿರಾಜ್ಯಗಡು ಬಾರ್ ಗಡಿ ಎಗಾರ ಮಿನಿಟ್ ಗಮಿ ಗೆಣಿಸ್ತೇನೆ ಮೇದಿಗೆ ಮೆಂದುರು ನಮಾದ್ವ ಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

আদি এওরেম গুণুয়ে এই একলে গেফান মিহুন লব্বা লিউবা ফাওয়া এবেলা মিহুন দক্ষা উলুনু ফুলোক ওয়াহক তাকে ফাহে এটাকেতি হিন্দনাই হাবির একলে গেফান খিয়া দিতে।

আদি আল্লাহ ফিয়াবা এওরিং আলুখাং কুরা থেকে চায়ক এওরিং মাহশার ফনুবা দোস হান্দমা কুরাশ ফাহে একলাঙ্গে ওয়াহি কুরব্বানিতে তিমান রাসকলাঙ্গে মিথিবা আলু মাগুফ্রেদ্দি তিয়াবা মি হুম হেয়ে নুয়াতা এওরিং আমিল্লিয়া মাগুফ্রেদুনি হেয়ে।

0: Ade, mi hafta ge mestiriya ya sual kolle mati be frun gulu gom gendam be arkon me ge number ki tin tinen hatare suming hai ding mi hafta ge mestiriya ki varat tajriba kar be fle khidmat teri namuna be fle nge to den aila ya gati ma ge be funa gulum be hetem ga namuna be fle khidmat ge is namuna be fle deve rajye ge mi kuduratun var riti sifata ge lipfawa me being here fehi gaum ekam mikam damhat dawa iyege khidmetterin mieduge isra vehinaki den devhi rajye ki mieduge taraggi ge nuhanu gine guna kurierun ta hoda fa wa qaumaka vairu mi kurierun ta uge emme is hakudarun naki iyege khidmetterin kayagi mieduge isra vehin mestiri mi hafta ge mi program ge ebe flakan argumen mi hasa kura mestiri ki nuhanu khidmetterin gaumi maseketta ke barak kame hittevi befle mase ketaka farwa behettevi varan ikhlas teri tedveri hidmeteri deve rajye gaduge program takun ehun teri nas var gar var ratte befle den deve rajye gadavis var rahmet teri befle ngeto den mi deve rajye gadav rahmet teri befle ke midanna be flage dairain hama deve rajye gaduge ek ek program taka malumat hissa ko devi befle gotuga mi faha kurevi ge midani ehinkamu mi hafta ge den me stiria gule gotun almen tayar ko fawa kudu kudu report ka badalana
1: Muhammad Nasim, Ministry of Agriculture ke wazifa ya gul wadagati nawarsate ka addi hawana haruke march mahuge hataru anadu ahu field officer ke wazifa khidme fatwa e har ministry inquiry emme muhimmu emmasake kamwa malen nida madukurumge masakatuga amade gotum bari wadanevi Muhammad Nasim sarkar ge heda kore 40 de aharabure digu muddatu ge terega furwa fa makam to ge terega Control of Communicable Diseases Division ge domiciliary worker kama Ministry of Agriculture ge field officer grade 1 kama senior field officer kama secretary kama assistant agriculture officer kama agriculture officer kama senior agriculture officer kama assistant director kan himre Rajya ka dandavari kantara ke kurumga e ministry ge faraton kurabwa mungin devi muhimu masakke toga Muhammad Nasim adha kurabwa fwa dauru khasa gotega fahaga kollanjehe. Nasim aki dandavari ka maagule gina tamrin take Rajya beruga furiham kurabwa fwa befle. E rongun libbadane vi tajribata hoge aliga male nursery ga ya rarrashuge by school takuga hydroponic training course takin hinga wafe. Adi eka mabehe lui fitta vis liu wafave. Rajyege varaggina rarrashuge vis tanwerika magule varaggina kosta nasimvani hinga vadin wafa. Ege iturum malege nursery ya hawal wadagen hunne viru by school takuge darivaruna danwerika mabehe maudumat vis te wafave. Muhammad Nasim wani danwari kam ge masakke takuga rajya ge mihun diri ole huriha rashaka ziyare kurawafa adira atoluge huriha falu rashaka biswatanavi Muhammad Nasim ki huriha mozafun navis wara boda guli wadage masakke kurawafa wa adivara farwa tirikama ikhlas tirikama ko khidme kurawafa befle ofi huga heda kurevi mi digu muddatuga evis tuha ko gadi nujehi ofiha hazire wadage fawakan fahaga kollevi
0: ade demme algon menang ivige midiye mi hafta ge mestiriya gule gotun armen mi tayar ko fawa kuta kuda mi ham report den mi report me sama algon menang mi war faha ga vegen gosse mi hafta ge mestiriya ge mi hidmeta ade 40 de aharavure gina do hu dive ga ma agori hidmeta ke kure vi befle wow faliki muhammad nasim am namun nama agriculture nasim kine to hal program var boda mara pae nge to ama var mi digu muddat kan hidme ko dewa fa mi har den ane mi kodak masakatun mi ek hari welan inne wi kamuga samati be flage hidme tan ama mi kodak report mu sam var boda faha ga veken go si det de mi var mi muhimmu vahaketaken alu menna mi ivi gen mi di de mi masakatu ge daaira ga mi hin ulu viruga kobato emme duru nuni emme ku ಈಗ ಮೀ ಎಮ್ಮೆ ಕುಡೇರುಗೆ ಹಂತ ಅಂತ ಕೊಮ್ಮೆ ಸರಕಾರ ಮೇನ ಹಿಸ್ಸಾ ಕೊಲ್ಲದೇವ ಅಂತ
2: ಅಷ್ಟು ಅಳ್ಕೊಂಡು ಮೇ ಮಸಕ್ಕೆ ಫಸ್ಟ್ ಹಾಕಿಂಗ್ ಇರ್ಬೋದು ಕಂಡ್ರಕ ಅಳ್ಕೊಂಡು ಫೊಡ್ತಮ್ಮ ದೇಹರಾದು ಹೇದ ಕೊರಿ ದೆಮ್ಮೆ ರಿಪೋರ್ಟ್ ಕವಿಸೆ ಫಾ ಕೊರ ವಿಹೆಂಗ್ මේ හෙල්ත් මිනිස්ට්‍රිය නොනේ මේ ඒ රාජ්‍යයෙන් මැලේරියා නැත්තාලම WHO හිංගවි මසකතක ඒරල් මසක කොරි ෆොලතම මේ දැන් ගාගටක දේ හරිං හදවස් ඒ කමග වෙෆා දැන් අල්ගන් මේ ඇග්‍රිකල්චර් මිනිස්ට්‍රිය බදල්වි ඒද දැන් ඒරද වරගෙන කොංචි උත්තන් හොරේ මසක කොරුම් ඒර සමල්ගන් මෙන් රාජ්‍ය තීරය දතුරු කරන්ජේ ඒ රාජ්‍ය දතුරුකෝ මේ මිහුන් ගල් දේනකා ඒච්චි හනකා කෙනස් බලා මැදේරියා ගෑසරෙන් හොරිතෝ බලා මිකාලකන් දත්තරුන් මෙන් කොරමුන් දියේ දැන් ඒරකුන් මෙන් රාජ්‍ය තීරය දතුරු කරමස් මි ජෙහෙනී හම මේ බයිෆාර ඉංජින දෝනික දාංචි හිතානේ බයිෆාර යානක දෝනික දාංචි හිතා මිකාල කොත කල්ගුන් මගේ මාසික කොනම් ගඳ අනක ඒ දශක ගොස්ස නිදම් වෙස් මානකට තකේ නොලිබේ අගුන් මෙන් දාංචි හේනි හැම තම්ම තීපාගේ ගොස් බයිෆාර රියා ෆතරන් ඒකමති කර ඉතන් තිබෙන්චේ හේනි නෝනි යෆන් අලාගේ ඒකමති ගක් කොනදන් ගලන් ඉතන් තිබෙන්චේ හේනි ඒකල් කොත කල්ගුන් ෆෂාගෙන කෙන්ගයි එහෙද
0: දෙම් මී මාසකතුග මාහවල නිකුමඩ නෙමු කුරීග හැම තුප්පළු ඉරුගේ සම දොස්ත මම හුන්නන් තදෙතු ඒ මෙ තුත්තු දොස්තරුගේ එම්මෙ කුරීගේ හඳන්තන් අලු මෙන කොමසරක හිස්සක් කොල දෙම් පනත
2: ආ ඉතින් ඒ දොස්තරක අලගොන් මෙන්නම් මී මිහාරු හෙන්කල් කොම්ම ගඩින් ගඩිය ස්කූලක් ගොස් මිකල් කන්ත කොන්න දොස් වරෙන්නු එහෙම් වීම එහෙනම් සල්ගොන් මෙන්ගේ ඒරුක අලගොන් මෙන් මී කියවදලනි කොම්මස් කුලහක කොසෙතනම් මී කියවනි දැන් ගුරුවන් කිය මම කන්තත ගින ෆහරු ඒර අලගොන්ගේ කාෆේ ki hamai kal kanta kolo be flevima ka fa gun men gurwan ka ti kanta ko te wa ni den ko me school ka gos den me ko me kla ka gos ken mi henge ti ta mi kia wan inge to hen kia mon as wa ki sa ba ka kan da forsa ti buni ips ka kia mon forsa ti den etang ka wes ma gen do ka gun men ka au gun ka she ma gen do ha ko olo mu ge forsa ti nu di bun den e ka war gina ගොඤ්ඤතක තීමා වැල්ගුන් මගේ ඒර්ග හාලත් උරිගතුන් මී මාගිනන් එහෙන් එක හලකන්තත්තකුග මී එදෙනෙවි බප්ප නෝනියා මම්මා විස්කරා කොඩ මාසෙ කතකුන් හුරියක් උදින් කොයන් ගුඩේ ඉරුක මී එක මම්මා පොඩ හරත් කර වෙකසින් නොවේ දැන් එහෙන් එහෙම මේ මඩවණුන් එහෙන් එකිතන් දනන් එහෙන් කියපම ගොස්තෙන් අල්ගුන් මන්නවස් අල්ගුන්ඩ මී කුරියන් කොහෙවුනි දැන් ඒර හමල්ගුන් මෙ මේ මසෙක්කතුක ඔඩේරුගවස් ඒ කුරා මසෙක්කතෙන් අල්ගුන් මෙ මේ මෙදනවි අල්ගුන්ගේ බප්පයා කාෆයා මිමිහුන්නයි කියකදෙන් අල්ගුන් මෙ සේ මේ කොඩේරුවස් ඒ කුරා කමක ශාමල් ඔඩේ
0: දෙමී ಅಗ್ರಿಕಲ್ಚರ್ ದಾಯರಾಗ ವರದಿಗು ಮುದ್ದತೆ ಮೀ ಹೇದು ಕುರವ ಫವಾ ನಸೀಮ್ ಅಳುಮಿಗೆ ಮೀ ಹಫ್ತಾಗೆ ಮೀ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಗ ಮೇಸ್ತಿರಿ ಗುತುಗ ಮೀ ಪ್ಯಾರಿ ವಡನವಂದಿ ನಸೀಮ್ ಎವ್ವೆ ಸವಾಲ ಕೊಲ್ಲಂ ಬೇನು ಫುಳುವಾಣಮ ಎಹುನ್ ತಿರಿನ ಫುರ್ಸತ್ ಲಿ ಓ ಬೆಂಗೆ ತ ಮೀ ಗುಳುವ ಮುಗೆಂದ ವ್ಯಾಳ್ ಮೀ ನಂಬರ್ ಕೀ ತಿನಿ ತಿನಿ ಹತರೆ ಸುಮೆಂ ಹೈ ಸುಮೆಂ ಹೈ ಮೀ ಹೈ ಸಾಬುಂ ಅಳುಮಿಂ ಎಹುನ್ ತಿರಿ ಕ ಫುರ್ಸತ್ ರವಾನ ಅಸ್ಸಲಾಮ್ ಅಲೈಕುಂ
3: ವಾಲೈಕುಂ ಅಸ್ಸಲಾಮ್
0: ನೈಮ್ ದತ
3: ಲಬ್ಬ
0: ಕೀನೆ ತೋ ಹಾಲ್
2: බේරුම් එතර කොබ්බස් නොහදන් වරකින ෆහර් වාගත කී රාජ්‍ය මේ එතර කොරා ගස් නෝනියා ගස් කානා එකාලෙච්ච සයිකී ගන්න මස්සත වෙස්මි උලෙනි බලිත වෙස්මි උලෙනි එම් වීම මේ මිහාර එකන්ත ෆේෂොනි එකම් කුරී ගවන් මෙන් මාගින බේස්තක නුචහ එහදනි හම මිදෙන බීම් ගේ තාසා කම බේරුම් එච්චි නුගෙනවම එහෙම වීම ඉතර ඒ බයි නාස් උන්නාති වරකුන් මෙන් ඒරු එහෙන් කරවෙන
0: name ever itur swaling abetto
3: then kuriga bengalu arima tibe dalbi detto emi haro e konna gote be sama komme har pas mi jeheni hama mi huri haache hama ganengin alan ta detto
2: chemical la
3: kuriga kahale bes kamen kore hama hama komme tinde sama hede ne komi haro ehne nuve eden hama tibe dalu gote detto
2: de henge vanin eto
0: itur suale ne ti alme makilan me eto nai ade mi danduer kamuge wahakatan alme mi dakka mon dairuga mi vidal deva fan to nasi mi danduer kamuge daira ga masikken hiyaru kurevi ki begen to
2: alukonda kudai nasare kuri ge samavara shagwer kan hunna daira komeswar kam mi gasin do ma mi kantatta ken eda den alukonda mi fursat dibunima den hama e furasat ke benon hi fagen organdu mi masa kata ken koriye tie anen hen furata ma organ men algan ka ma boda ekama shagwar kam kom hen hore ken feshi masa kata no e na mas mi masa ke feshi ma ek ministry ga masa kuram feshi ma e masa kata ke mi muhim kama e masa kata ki kore vidane kam ekama mi huri ha chalgon sikundi ga sikundi vani ma ten algan ekama shagwar ve
0: demi nawalste ka addiha wana haru gami nasim mi wazifa ne ku wadanne wi tana edosuru gami rajye ga barabod mashu mi hinga mi wene mida madu kurum ga mashu edeta mi emasakatu ga ulu wanje huni kine to den ekamu ge tajriba hissa kola de vidanta
2: ha de wana mi algon handa magot ga ham min seven haru inge to den er mi war board ma deka mi tagina wegen war board mashwen hingama agun handa magut ke germanon timbe fork wada ganna ngen ai chemical skin emaseke fashagati emaseke kori mi er mi haru vejjiyamu jamaudin school honna tanuga emaseke koram gendie then er ministry ka war madu mozef korti be ga kandaka technical hatar fas mi hakude then kuriha kam kwes emi hulen jene ehem vima e masekatuka agun ministry ke bagu sibe kuriha technical mi hu ves masekatuka hulen jene
0: den e duasaru ke emasekatuka olu viruga mi tajriba ta ke ko bato
2: ei den waram ajad was kolenge ei mi bagotaki agun men kama huriha male huriha tandan ka ziyara kon adi eru male kwasham kondu onna ninge to etan tan ko se tan tan ka besla den e by far marve funna mi data e center again as thing ekhala kan tak tak ke ulen je oni den aneng hen ikot ka vas mi ma bod rasmi masakat ka ore boda ek shauk ver kama ke ga maja kam ke kot ka kore ve masakat ka ve ke
0: den ego ta mi ek mi maro in gene ve mi da ta nattalu makine to kan tak tak kore vi
2: ero agun me ech hi hama anda la kan nattalu
0: demi danduri kamuge dairan rajyen berum ves tamrin taken hodawa faibave den dive dehina mi berumi hunna danduri kan kura gotuga hunna tafate gotuga faha kurwane emme muhimu kamaki kobato
2: algon e gotta faha kurane emme muhimu kam bejamu ekamaki mi algon men ge rajye ke danduri kan aam ko kura mi hunna ki full time mi honenno inge part time misala ka mi ofi hadam office kadin mala fa den as dan rekam mi kuran inge ekamaku ber tan tan ka vecha emi hon dan rekam kurani emi hon hama e masekkai ei emi hon ke full time masekate gota pada ke inge ta hama by far mi family ke gas by far tan kole mi hon ole hisaba duruga kuda chifti jahagen e mase katuk tippawani eta am ehin algon men foreta ma datur kuram feshi iruga rajya ke wes ekahala kamen ove en etai falura rashuka mi kuda hate jahagen aila ki ga ma ulen dandrukan korantan e dos war ke algon kori ga faake tawli ma kutun ma helun teri dos war kanu wa thive den e masekke daswani detto emima kudingo agen mamme abappe rashkati begen danru kanko rung ara mikala kan tak kurani em eruke masekke ko tak kodias miharo kun manna ke masekke ekotak kokkene parjasa de kan nove ei ehen mi honan algun manna ka mi kudingo agen gos wakitane gati beke maseke nukore bene mihara kei kutinge taulima aade taulima sihata mihuriaka maka balafa ehem vima e gotang argon menna mihara nukore bene ngeta eka midenne fe mihara dandra kamara angala kura mihun e bati birajya ke eka maka full time kong kuruma kura tiwe mi demiti faha kura bihen rajyem beirgan kura mihun argon men rajya kura mihun eka tafata ke mihun nani
0: ade mi hafta ge mestiri ati be fulung hama e be suale kolambenu for wanama gulu mu gendam ve algon me ge number ki tini tinin hatare sumen hai de mi dibe danduveri kan kureru ma beru libadan ne vi tamrin ta ki ki ha muhimmu tamrin ta ki kama dek wadan na wanto
2: ei bara muhimmu inge to bara muhimmu kame ei algon me minister bang iru sama algon men na eche kiyawa de ne ihe kono hore enna mas agun ministry ke mas ekoram fe fahang ni japanu volunteer wada ang agun mena ki ke rajya tere ka tibegen mas ek qur'an ki wadin ma ekki gen eta den rajyam beeram furata marugondo mas rajyam beerati ai mi alana saddan das ko tere ko he gen eta ga kan ka agun hadawat hatra mas to ko he den lanka ge mas ek kori den asa agun men rajye ko sama mas ek kori ala setu ge mas ek den agun da phak ve hama pae korangala ko fi ya hama warangala kore bena mas ek at kama den egota mi balair ka mi kaskahje he bali bhaja be ko tum vesama algonda mi rajyam beeru ka tamrin tak libuno den enuna samvaragina workshop tak aache he ko sagun me magun hama vaani rajya tamsil kof em ve ma wago taki e be fron ka tajriba ya kiyadin echaka algon me bingana algon me masekata ya ekko nge algon mi jeni echenere
0: inko me gote be sama beru duniye ke gaum thau ge bingana almen ge bingana war boda me nutrition li ve sama tafat hure detto
2: enti
0: fa kore vi alana si hetumuge mi tamrin tai ke furatama hede e tamrin taka fora je wada ge furatama mi ek pore vi masakatu kiha war ge kurier me li bigen dieto
2: war bodang er algon mangge mi center en konnan feridu arietro feridu ngeta alifale feridu den er algon mang etanuka huria training ka huria masikate bes kuram ngende den etanuka ma algon mem berung hama ege niru genesken inda gen etanuka ma barak kamya masikate nge masikate ki ngeta ekamako ministry e masekeng abad kormega badaluga algon men ni dekuni baika kiya dige emihun kofia marangalwane emi malgon men eru honnane ni bae leaflet abeng etifesta yaru kofa emi eru algon men e maseke kofa honden algon men e baika nge maseta skotte beto maseke kori
0: demi danuwelkamuge daira gami maseke kurma kyama wara mi pura masakate deta den hasako mi field officer ge gotum wara ginain raje ge hisaba mi datur kurab mesehi wadanna ehem bi ma ofihu ge ehem be furna onna gulumuge badahi kamang ebe sasare kure to mi ge sabu
2: no mi gulum badahi wan inge to gulum badahi wan ehem algun mi dannawani er algun men ekki ga tin hatar mi hun ekki ga raj tera rasak gos emas ke kurumga ole ti wagat ki itura kulum patahi wegen dan inge to den anek ka hama mi aneng hat dan nawa kama banya mo algun men mi eru mi mi den ne wehin feri duga masake kuram ngen dia to wasfar wes algun men hama ki fahar ki mi hun etan ka ti ben bai fahar e baje e kani hun nam besin ge to den algun men na mi eru komeswar ka de masekat no ni ti masekat mi holdi fatti bene e mo na ke tanga mi maseke kuran je en eta
0: mi ha esa pun ani kesa ma al mi em be flaka mi fursa tar wan nge to assalam alaikum
3: wa alaikum salam
0: mi mi har den ufiu ga mas mi eku ga maseke kure vi be fulunge waha ke ti hissa kure vi mi ha esa pun al mi na mi ti guli fenge to eku ga maseke kure be flaka go al
2: hello
3: Hello.
2: Ad.
3: Nasim.
2: Ad.
0: Ingi la befito con befito.
2: Alo ganda ka mawada ka nengi ingi tadi.
0: Latifa ali ingi.
2: Latifa ali. Ad. Latifa ke den algun mana ki wara gina do. Wara gina masa ke ta ke kore vi befra ingi tadi ngama. Wara maja kong wara gina do he ta kore vana. Do Latifa. Agun meng air ke agun meng mana ni mi ministry ke masih kurang air ves agun meng nasari ke masih kuri iru ke ministry ke kadi ni moni ma huria kudim ves nasari yang annan as nasari ke masih ke kurang eh me makota ke kagandra kang hatara kung haya kang noni itu rak gas ke masih asih jah eh kang harapan dek ves agun meng masih kete kolen jahde tola tifa eh me makota ke warak kagum warak Agun dana baru macam aku masih korang dua suara ke.
0: Latifah deh mika program ini terein Latifah badali memerlukan halah ibu mi. Minasi maki kongka saksiat itu.
4: Baiklah, nasi maki dengkal bukan hama kumbirong kumbir sama baru tanggalu aneh masak kat ibu tuh bes muadzif naiki masak ke kurma bes. Baki aneh algun mengge beriye kangun nair se beriye ke aisyah tak boleh kikaule masak ke kurami hingga gotuga. Nasimu masak ke Qurani. Gotab bersama ranggal huriha muadzif nafas gule. Waki bahkan dakkan kujib semula ni. Hama efem beregol masak ke Qurani. Emma nasimu kia hama barang ranggal sahaja tegak befule kalau undang.
0: Ada ding. Gotan ofisu ga ekuga masak ke kure biru ke emme majanuni ufari handan tak ikut betul.
2: Komen dua suara kita, komen dua kita sembara ufah dua suara itu tuan nanti.
4: Ini majalah ni paling susah kau soal teriakin
2: karo. Ada ibarat majak, bapak far mihar gina far ada orang kefal membesen hunnan. Dewa kisah waktu malam menda, cek bapa faneka kuda cek kengara kenoniya mi.
4: Mula fumada.
2: Tiada huskuri hamun hada fane cek kengara ke mudah sedanya, eh nanti.
0: Eh ma Latifa, mi itu mi mi nasi mo mi faham kalau itu kami ngebo itu.
4: Nasi mo mihara sama, mana urbani agriculture daerah kami dengen ma ego tu kan nasi mo kuriya dasi naga langira alun dan mani miharu aneh project tu kan mihar macam ke korabani agriculture. Ama e daerah ko urbani alun dan mihar ofya kuno.
0: Deng, mi beri gaya sih tu nasim fahakurabana ma kongkal beri kita tu kita fahakurabani.
4: Hama barang ranggal beri ingat tu, ecip mihar mihar kan ingat punya sama punya deng hama emmi ranggal befle kita kalau fahakurani. Alun men, alun mi nasim wa emmi frit ma alun nak ofisu macam kekuri alun macam kekuri budget tu kefahum nasim benu dengan alun nasim kari kini dengan hama nasimu waki kami kurasa alun kari puni ma alun bes sama Ikamai alun nama lek, kami guskuran dalun. Mungkin baran nasim punya cina, anak deh. Kami gus, ahamis deh, nama nasim baran anggur besar kalau
2: dah nawan. Sekudah kita datuk.
0: Eh malatifah, wakilan mungkin tu.
4: Ad,
0: barat boleh syukuria program bagus kau lebih mungkin tu. Ad. Tapi, ane ofisu ga, mi barat gina barat bura masa kita ke iba kura, wainge tu nasim deh kura baru go, mi ke itu rum, mi dewi raja garu ke program takah bersama barat wagu tu dewa kang faham kura ipu meni, kini tu mi program takah wagu tu dewu mi wagu tu hoda bani.
2: Hey, deh barat macam apa kenge tu, fakta pasal kenanya, alukan ministry ya, entah nama barat kuri kalu ga, mi radio ke. Interview tu dengan fashafing, dengan air momina urubah ni, kita momina air durubah ni bersama tape record kongkalo bagian nasariya, dengan orang air orang jihilum be, kita dengan warga taki mi momina kalau orang aila bersama kuda tekan mana befer kawat, bekomita kuma saudar, kita eh mi warga taki Eh, sama fesy kalau men, alukan mi radio ya mi interview dengan fesy. Then fahamnya, setengah mama bara ranggal before itu, air wadi alukan tu, eh tak kawah hak kadi momina bidadaran mihim punya las. Enggak, eh memang, kata gua tak kengah alukan men mi mihar mihisa mengah sama itu bi. Then hama alukan hama mi waktu bersama, mama syukur dah nau enggak tu. Eh, bidadar ni heng momina evarung air. Nolong nama orang meja tu nasi mereka tu pernah kurang macam ni, nara orang nak tahu ni kata, ni dah ni macam ni masa kek nama, orang tu lah kurang pernah ki mungkin, memang kata, then waktu tak badannya mengkomen waktu tak komen, mihak kabis, mihak kurang berong kama waktu hodeh ni kata, orang tu আলোকনে দেন আলোকনে গাবুল করা কামেন নোনে বাগত নুই যে এঙ্গে তো আলোকনে কি মিনিস্ট্রি গা হামা বারা বোরকম সে করা মিহে একম কা হামা নি মিনিস্ট্রি মি আডুং হাম বিদাড় কমে কাম কবে সাল কোন হামা ইজাবতে এঙ্গে তো হেমে মিদেনে বাগত কি হতি মিলি বেচ
0: দেন আডা মি বার গিন প্রোগ্রাম তক মি হিম ফাগুত দেবা ফার নাসিম এম ফাহ কোলেবে মি প্রোগ্রামে গুত ফাহ করা পানি কম প্রোগ্রামে তো
2: কমে প্রোগ্রামে কেবে সামা হাসা প্রোগ্রামে দেন মিগা মি
0: নাসিম বেরি বাডা নে প্রোগ্রাম
2: প্রোগ্রাম তক তেরে এঙ্গে তো কমে প্রোগ্রামে কিবেস দেন মিগা মি আড়ুকন্ডু কেবে বেন মাকি আদি তিবে ফোন নোনিয়া প্রোগ্রাম হুশাল বা তেবা বে ফোন বেন মাকি বায়াক এচিং আঙ্গা দিন হ্যাঁ তো হেম বিমা মি এ কমে প্রোগ্রাম মাকি বেসামা বারা রাঙ্গাড়ু হামা আড়ুকন্ডু হামা করা হিত নোনিয়া ইন্টারভিউ দে হিত দে প্রোগ্রাম থেকে বাই ফার একম কন্না এহেন দেন নিবেস তাঙ্কড়ে উন্দাগু টপিক তা বাই ফার এম বাগত কে এচএস তাঙ্কড়ে ইতরা মালুমাত হোদা লাগে নোনি আম
0: তৈয়ার ওয়েলান দে
2: তৈয়ার ওয়েলান জি হে এত ওয়েলকাম ফার
0: আদে গাডি মিহার দে গাডি 28 মিনিট 26 সেকেন্ড থিং অফ মেনি কুরিয়া মিদানি মেস্তিরি মি প্রোগ্রাম মেস্তিরি মি প্রোগ্রাম গ মিয়াদুগে মেস্তিরিয়া নাসিমা এবি সুয়ালে কলম বেনু ওয়া ফারাতে বানামা জিবে ফুলুং গুলু ওম গেন্দাম বি আলগন মেগে নাম্বার কি তিনি তিনি হাতরে সুমেং হাই সুমেং হাই দে মি ধানুরি কমগে দায়রা কি মাফ করব হচ্ছে এতে কুড়ু কুড়ু ওগুত কলেগে তেরেগা আর হম কুরিয়ং হুরি সওয়াল তো ক্যাকস বদল করলাম

0: ফাজর তারে। আসসালামু আলাইকুম। ফাজর তারি মিসিলসিলাগ আহলুরিন ওয়ার বাজ্জু রেখং এদমু মিরে আলী আব্দুল বদল কল্লি মি প্রোগ্রাম গ মিরে সরগম গেনস্তেনি ইউসুফ আলাইহিস সালাম গ ওয়াহক দে মি ওয়াহকে কি মি ওয়ার দিগু ওয়াহকে কবমা একু সংকুলে দিগুলম দিয়কম গ বিএস আগুন উম্মিদ কুরানি আগুন মেঙ্গে হুরিহা এহুন তেরিম বেস ওয়ার আডওয়াস ওয়াহি পুলন তিব্বা ওয়াহকে কমি ওয়াহক ওয়েগেন দাকং এই এম দেনবি আগুনডা মিকমা গুলে গতুন লিবে এহুন তেরিং গে একি একি খিয়াল ফুল তাকু মিরে প্রোগ্রাম গস কুরিয়ার দিম কুরিং আউন দনওয়ালা না প্রোগ্রাম মালুমাত দেব মট কা ওডাম টি বেবি হামা মি সিলসিলা গে হেন হিম প্রোগ্রাম তো গ বেস ওডান দেবা ইজতির ইলমের বেফরু আশেখ আহমদ আব্দুল করিম আশেখ ইব্রাহিম আহমদ আশেখ আব্দুল জামিল আল উস্তাদ মুসা আনোয়ার আল উস্তাদ মুসা নিজার মিরে প্রোগ্রাম কুরিয়ার গেন্দওয়ানি আশেখ আব্দুল জামিল
1: আদে মিরে প্রোগ্রাম আস ফেশম গতং আগন ধন্যবাদ আনি আল উস্তাদ মুসা নিজার
2: আদে মি আগন মেং মিহার ওয়াক দা কমে গিন্দা নুক্তা আহমে আগন মেন আদে উংরুগা আগন মেন বাণী ইউসুফ ফান জালুং মানে কোমাডা গেন্নে হিসাব হামে ওয়াক গেঙ্গুসা আদে কমে কাস রাসকে ফান নতে মিসরুগে ওয়াজির এ মি ইউসুফ ফান জালুং নেরুবা দরবার গেন্নাবা একলেগ ফান একলেক ফান মুখাতব করব বিদালবি ওয়াহক তং অলগুন মে তেবে ফুন আরিস কো ফওয়ানে এমে ফুরতম মিসর গ ওয়াজির ইউসুফ ফান গারি হং এতি বড়াতি মিসর গে রাশুক ওয়াহক মিসর গে আম কান্তত বেলে হেট্টু মগে মাসকতা হাওাল বড়া গতম কামগ আদে বেরি কামগ দারা গুলে গতুম মি রাশুক কান্তত আম রাইতুং গে কান্তত বেলে হেট্টু মগে কান্তত কা হাওাল বড়া গতম দেনম কাওয়ানি হেনমেস একমা ইউসুফ ফান এবস বড়ানো গণনাকানি দালওয়ানি এগে ইতুর খাসকো একলেগ ফান ওয়াকি কামাকা এদিবড়ানে মে কামা কেত কুরআনুগা আগুল মেন ফেননিং ইবে আদে এই ফানসাস ফাসওয়ানা আয়াতুগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ ফানুগে বাস ফলে গতুগা গেননাফওয়ানি কাল জালনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিযুন আলীম আদে ইউসুফ ফানু বিদাল কামা মিতাগা মি আয়াতুগ বায়ান কুরআনি তিমন বিমুগে খাজানাত ওয়ালাহটা মি হেক গতুগা লাবা দে বাশে এতনুগে এলমরি মিদালবানি এই বড় ফাসায়া আদে এহিন বারকুনা কারণ ফাসায়া বেহে উজারা নত ওয়াজিরকা এই খাজানাত কা মিকান্ত তক হাওাল হাওাল করেও মা একলে ফান আমিলে দিবডান নে বিকম কেত কুরআন গে মি আয়াতুন আগুল মেন এবে দে মি গে সাউপ তক মিকম গো মাচাইল মরিন তাফাত কে কে গত ওয়াক তকওয়া ফরে কোমে কাস ইউসুফ ফানো ইসে ওয়াডায়গেন এ আগুল মেন এগেন কুরি গ আয়াত কো বাজার গস মিসুরা তাফাত দুয়াস তক কুরি মতে মু আন্নাক আদে তনমাস কমগে দুয়াস তক এফ হোগ আনক দতি উন্দগো দুয়াস তক আন্নাক মুগে মি খবর মিয়তি কমে গত বিএস লিবি এঙ্গোস ইউসুফ ফান গো হোফন ফুলে গত ইউসুফ ফান হোফন তাবির রসকে ফান হোফন তাবির করে বিরগা একান আলগন মেনে দেহ ভেঙ্গেজ এম এদুয়াস আন্নাক ইউসুফ ফান এঙ্গেডান নক এম দালবে এম একলেগ ফান বেনম ফুলবে একলেগ ফান গে আমানত রেকম একলেগ ফান গে এ কাবিল কান হুরি দায়রাগা রাইয়তুন খিদমত তকে কোরবান একামুগ একলেগ ফান গে আমিল ফুলে এদি বড়াগে একম হাওাল বড়ানো দেনে একম ইলমেরি বিদালবে
1: আদে মুসা নিজারুগে ওয়াহাকেন আগুন মেনে এঙ্গিজে ইউসুফান আমিল্লে ফুলা এদুয়াডাগে মিফাদ মকামে হওয়ালি ওয়াডাগে ওয়াহাক দেন মিকান্তে কি দিনী গতুম বালার মিসালে কাম আগুন মেঙ্গে মায়বেগম ওয়া ইসলাম দিনুগা কিহা ওয়ারক আহমিয়ত কামে দিফাওয়া কামেতো মি আহমদ
3: আদে দেমে মুসা এবিদালুই ইউসুফ সূরাতে ফানসাস ওয়াসফান আয়াতুম আগুন মেনে বেঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বিমুগে খজানা তৌগে বেরিকা একলে ফান দেবুমা এদি বড়াগে নইকা দেন কমে গতে বিএস ইউসুফ ফান একম এদি বড়াগে নেবি কওমগে এমমগে ফায়দা এক একলে ফান কি বড় আমানে তেরি তেদুর বেফলে কম বাতি কওমগে রাইয়তুনগে ফায়দা লাবহরি গতুগা খজানা খরদু কুরেবুমগে বেনু ফুলুগা এদি বড়াগে নেবি দেন ইউসুফ আলাইহিস সালাম মিথা মুসা ইশারা কুরে

0: রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করবা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব এবং আদিম ইয়ালা দন্নবানি হাম একানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম এবং আদি দন্নবানি বেস হাম একানি একালাং গাশ
1: මේ දිවේ රාජ්‍යගඩු දිවේ රාජ්‍යගඩු තිංගඩේ 34 මිනිත් කමගෙන ඉස්තෙනි මේදගේ අසුරණ මාධවගුතුගේ බංගියා බංගිද්වා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাং ইয়াং আলকন কুরমে ফা তিবা ইয়াং একালাং ফিন্না কামুগা নুবিয়াস একালাং তিবা ইয়া বাল্লাওয়া বড়িগে মাকান দেনে হুরে আলকন কুরমে।
1: ದಿವಿರಾಜ್ಯ ಗ್ಯಾಡು ಇರೋಸಿ ಹಗಡಿ ನವಾರ ಮಿಂಟುಗೆ ಮಿಗಿನಿಸ್ತೀನಿ ಮಿರೇಗೆ ಮಗ್ರಿಬ್ ನವಾದ ವಗುತುಗೆ ಭಂಗಿಯ ಪಂಗಿದ್ವಾ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: আদি মিহেগে পেপাল একাউন্ট এম ফ্যাসা একাউন্ট আ লিঙ্ক কলমুং ফ্যাসাগে মামলাতা কুরিয়গেন দেবেনি দুয়ালেগে মচ্ছা তিংহাস ডলার মামলাতা লিমিট উই নামাবেস উরিদুমণি একুমফুনি মাসেকে কুরানি এমএমএকে কবায়দ তকা উসুল তাওগে তেরেং আদি পেপালগে মিঙ্গন তাওগে তেরেং কামগে ইয়াকিন কান্দিফা মি খিদমে বেনুন কুরমান উরিদু সুপা এপ্পেনুন কুরেবেনি আদি এম ফ্যাসা একাউন্টুং ব্যাংক একাউন্টা বাগুতুন জামাকো এটিএম মেদুয়ের কো ফ্যাসা নেগেনে কামা উরিদুম ফাহাগ কুরে মি হুড়ুবিগেন দিয়া দোরাকি হামেকানি জুয়ানুন নং ফুরসতিনুং দুনিয়াগে মালি মুআমালাত তাকা গুড়ুয়াল দে মি খিদমতকে সাবাবুং ফ্রিলান্সারুন না আমিল্লা মাসিককে কুরা ফারায়াত তাকা কুদি ব্যাফার তাকা রাজ্যেগে বাজারুং বেরা ফুরসত তা ফুড়া কুরুমগে বার লিবিগেন দানে আদি বাইনাল আকওয়ামি কাস্টমারুংগে আতুং ডলারুন দিবে ফ্যাসা এ ফারায়াত তাওগে পেপাল একাউন্টং হোদুমশা দুনিয়াগে ব্যাফারিগে ম্যাদানুগা ইতবারাকো হারকাত তেরুমা মাগু ফাহিবিগেন দানে কামাং উরিদুম বুনে রাইসুল জমহুরিয়া বিদাড়ে গতুগা মিকামুং হামাবণী রাজ্যকে বাইনাল আকওয়ামি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তাকা ফাহি আদি ইতবার হুরি মা হাওদেন উই কাউমিকাং মি বাইনাল আকওয়ামি বাজারুগা দিবেহিং ফাহাম কুরমা লিবিগেন দিয়া এমএ বড়ু কামিয়াবি সরকার মানি মুস্তাকবাল গাওয়েস পেপাল ফাদা ইতুর খিদমত তাআরফ কুরমা মাসিককে কুরমান দাকামা বিদাড়েফা ওয়ার্ল্ড কাপ গুড়িগেন পিএসএম কুরিয়েগেন দিয়া কুডুকুদিনগে হাবিরং আমুঙ্গে ফারাতুং বড়ু তারহুই বেল্লিবিচে মি হাবির কুরিয়েগেন গোস্বামানি টিভিএম ইমারাতকে গোদি তেরেগা তাফসীল আনাতলত
1: ওয়ার্ল্ড কাপ গুড়ুয়াকেন বেবি কুডুকুদিনগে হাবিরাকি একুয়েরি মজা মাহলেকা ওয়ার্ল্ড কাপ গে ফোরি তাজরিবা খোলুমগে ফুরসাতু ভিহাভেস গিনা কুডুকুদিন নং হোদা দিনমগে মকসদুকা কুরিয়েগেন দিয়া হরকাতে মি হাবিরগা নাওয়ারা স্টোলে ভাট্টা ফাবে কমে স্টোলে বেশ তৈয়ার কোফাবনি কুড়কুদিন শৌ গোয়েরিওয়ান ফদ কুড়িবর থাকা একিগা একি উমর ফুরাতে কুড়কুদিন শৌ গোয়েরিওয়ান ফদ কুড়িবর তো কুড়িবেন গোতং ইন্তিজাম কোগেন কুড়িয়ে গেন্দি আমি হাবিরাকি কুড়কুদিন কুড়িবর তো বেবেরিবে হাদিয়া বেশ লিবে গোতং কুড়িয়ে গেন গোসফা হাবিরে কুড়কুদিন হাবির গেতেরেন কুড়িয়ে গেন্দি একি হারেকা তাকুগা বেবেরি বাই কুড়কুদিন বেসওয়ানি একুদিন গে শোর পিএসএম নিউজ হিসা কোফা আমেরিকা মেক্সিকো আদি কানাডা কাবাওয়া মিফাহরগে ওয়ার্ল্ড কাপকি মিহাতনা বাওয়া এমএ ওয়াদাবেরি এমএ গিনা কামু ওয়াদা কুরা এমএ ফোরিগা দা ওয়ার্ল্ড কাপ ওয়ানে মিফাহরগে ওয়ার্ল্ড কাপ কে মেচুতা দিবহিনা রাজ্যগা ফেন্নানি হামা একানি পিএসএম গে চ্যানেল তাকুং ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল মুবারাত কা ওয়াদা কুরা হুরিহা টিমকা কুলুনতেরিগে মাউলুমাতায়কো দিবহিনা খাসকো গেন পিএসএম ওয়ানি ওয়েবসাইট এফিস লঞ্চ কোফা
0: মিদি হফতাগা স্কেমগে তিরিস হা মসলে ফুলহুন্ন হুশালা ফাওয়াকামা দিবেহি ফুলহুনগে খিদমতুম বিদাড়বেচে স্কেম হিঙ্গুমাং আমুগতি গাবেনুং কুফাওয়া মনসতাকি অনলাইন মেসেজিন মনসতাকা আইবে ফোন কল ফিশিং লিঙ্ক আদি ফেসবুক মার্কেট প্লেস কামা ফুলহুমবানি হামকুরাবাফ তাফসীল হালিমা ত্রিশা
2: ফুলহুন আমুকফাওয়া তাফাসি সাবতা কোন্দাক্কা গতো মিদিয়া হফতাগা ফুলহুন হুশালা ফাওয়া মাসলা তাক্কা এল্লাক্কা আশারহাস তিনসতে কা হাইদ্দিয়া পয়েন্ট সোমে ফাহে রুফিয়া বানি গেল্লিফা আদি ফুলহুনগে মাসাক্কাতু মিগি তেরেং এল্লাক্কা ফাস্তুল সাতরহাস 240 পয়েন্ট হাই সোমে রুফিয়া কামিয়াব কামায় কো আমরা হো দা দিফাবে স্কেম গে বাওয়াইতা ই কমার্স 26 মাসলা ফাসা মারকুরুং এম মাসলা এহে মিহাকা ভেগেন ওলুয়ালুং হাতর মাসলা এহেনহিং ফাস মাসলা স্কেম হিঙ্গুমাং আমুগতেগা বেনুকোফাওয়া মানসতাকি অনলাইন মেসেজিং মানসতাকা আইবে ফোন কল ফিশিং লিঙ্ক আদি ফেসবুক মার্কেট প্লেস কামা ফুলহুমানি হামকুরাবাফা অনলাইন ব্যাপারি ই কমার্স স্কেম তাকি ফাইতুই হফতাগাবেস এমএ গিনা রিপোর্ট কোফাওয়া মাসলতা অনলাইন কো ব্যাপারি কুরায়রু আবদুয়েস মুদা উইক্কা ফরায়তুকে সাহা কঙ্কশ্বর কুরুমা ফুলহুমানি ইলতিমাস কুরাবাফা আদি নেগে ফরায়তক কুরিয়ালা ফ্যাসা ফণুমগে বদলগা ইতুবার হিফে ওয়াসিলত বেনু কুরমা সামালুমাবেস ফুলহুমানি এদবনাগেন ফা আদি মুদা লিবমুন নুনি ফ্যাসা নুফণুমশা ওয়াহক দেখকেনি আসলু বিয়ফারিয়া কাতো ইয়াগিন কুরমাবেস ফুলহুমানি এদবনাগেন ফা
0: মালদ্বীপস মনিটারি অথরিটি এমএমএ স্কলারশিপ অফ কুরমতলুমগে ফুরসত হুড়ুয়ালাফি এমএমএ মানি ব্যাচেলার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি আদি পিএইচডি কুরমতলুমা হুড়ুয়ালাফা তাফসীল হালিমা ত্রিশা
2: স্কলারশিপ হুশেলমগে এমএ ফহু তারিখকি 30 জুন মনে দোহগে সাদগডি সুমিনেটু কোর্স ফুরিহম কুরম ফহু ফসার দোহগে মুদ্দত দিবহি রাজ্য খিদমাই কুরম বন্ড কুরবেন কামং এমএমএ বিদাড়বে এমএমএ হুলওয়ালা ফাওয়া স্কলারশিপ ফুরসত ব্যাচেলর অফ অ্যাকাউন্টিং সেলঙ্গো ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া মাস্টার অফ লস ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া Master of Economics, International Islamic University,

আমলটা কবুল করে বিনা বেফাওয়ানি ইখলাস তরিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তরিবুমা উম্মতং ইখলাস তরিকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরিকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরাতকে সাদওয়ান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হাম একনি মাইন আল্লাহ হাশে আদি সুমার সূরাতগা মাইন আল্লাহ ওয়াহী করাওয়া ফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহ গ কিবায় দীন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলকান করাওয়া শে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কামায়কু কুরা কান্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরাতকে ফাসফান আয়াতগা ওয়াহী করাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহ গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ গে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহ পাতল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং আঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতে কদিহওয়ান আয়াতগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا মানে কি তিবামি হুম করে কমে মিহ কুনমবস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নামা হে আমল কুরমতি দেমি হুনহু শকমে আদি আল্লাহ গালকং কুরমগা এহ এফস ফরাতকা শরীক নুকরা হুশকমে

0: فاتون
1: كوري فنواد نو كونتني كوري فنواد بو هالاند بول مسكوني بو كوري فاتون الله ماري بودون كوري فنواد بول رمتي بي ইরাক হাফ কে তেরে নোয়ে ডিফেন্ড আসনে সেদানি আসনে স্টাম্পল ফাহাত মেদনা ক্যারি কো তেরে গে যাস এ মোলা মোলা কন্ট্রোল কল লাভ করি ফোন ওয়াল মাসে কোনে বে আকল ফাহাত এরে বের এইচা মোলা মোলা করি তৃতীয় ফোন ওয়াল বল মেদনা মত বল ফা করি জেহদানি বি নাম্বার নোসা নোসা কারি দে কোনতে বলতা করে বন্ননি ইরাক কোনতে গা সেরে কারি জেহলে বেরতে বের দন্দি আন্নম প্রণব কোনটো কো সেরেতে বন্ন মসে কো কোনতে মড়কো দা গুর কোনতে গা নাটুয়া করে বদবে তো মসে কোনে মার ইতুর কোনতে রে নোসা সাস দে কোনতে গা নাটুয়া তিমোর কোনতে গা নাটুয়া বন্ন মসে কোনে ফারো নোবে গো সাদ নম্বর বলতা ফেরে তে কি এহ কোনতে রে কোনে পুরি ফনোয়াদ বলা সারি মতে হাফ কে মেদা সাব হাদান হাদান কারি দে কোনতে তিন কোনতে বল দিবে তো মসে কোনে হাদান করে ফনোয়াদ বল কারি দিয়া ইরাক কুলতে দিফা করি আর মতে বল বের ইরাকে তহসিন দিফা করি বল দিফেল ফাহাত নবে কুলতে রে তেরে কুলতে রে এনে কাদি ইরাক কুলতে ফাজে হেলা ফিরাওকে নো নম্বর আল হামাদ হামাদি করি বল হামাদ তো বল তে আফ নবে কুলতে করে ফনোয়াদ বল ইরাক হাফতে ইরাক কুলতে না ইরাক ডোস্কি ব্যাক অফ ফাহাত এ রে কেরে হাশিম হাশিম কন্ট্রোল কলাফ কুরিং এতেন হাফ কে মেদা সামে তের কুলতে না ব্যাক অফ ফাহাত আদিয়া আদি বল ফ্যান করে জেগা এফ করিয়ে মেদ হোস্ক ফনোয়াদ বল আর নি ইরাক দে কুলতে না মে সাহাত নো বে কুলতে দিফা করি বনা কস্তি বনি ইব্রাহিম ইব্রাহিম ব্যাক অফ ফাহাত তাহসিন আদ হাশিম হাশিম তাহসিন তাহসিন করে তির তির ফনোয়াদ মেদ না কেয়ার ইব্রাহিম ব্যাক অফ ফাহাত হাশিম হাশিম করে ফনোয়াদ বল সে এর বের ফ্যান জে ফলি বে ডোস্কি ডোস্কি কন্ট্রোল কল লাভ করে তোমার কল লাভ কুলতে ডোস্কি তিন নম্বর আদি আদি অফসাইড সালিস হ্যাম মিনিট কুলে ইফা সালিস হ্যাম মিনিট কুলে ফেঙ্গির তেদন রেন্দন কুরিগ নোবে গোল কুরুমতি লিফে জং কুরে ফনোয়াদ নি অফসাইড হিসাব নীলান্ড কুরে ফনোয়াদ নি নোয়েগে গোলকিপার এরে বেরুং আরিমতি করে ফোনো আলাফ নিলন করে ফোনো আদ বড় মাতমতি গেদে আসে এনে ফরাত আরিমতি গাস ইরাক হাফ কে মিদাই সাব নওয়ে কোন তরে বলু আসনে সেসনে সেরে তরে ওয়ান নাম্বার সে করি ইরাক হাফ তরে বল বের এ কোন করে গেন্দে ইংগি মিহার লাইস মন দেনা গাস সালিস আম মিনিট কুলেফ নোবেতে ইরাকে ছাব্বিশ নম্বর ইয়েসন বোলা কন্ট্রোল কলা করে ফোন আদির বল বের প্রতি কোডের কোডে ফহ লেস মানে দিতে নাকি বের কম কুড়মতে ইরাক কোনতে ব্যাক অফ হাতে রেতে কিপার কিপার তে করে ফোন আদি বল দিয়ে ফেবে দে হাদান বল দিয়ে বেতে বড় করে তা হোসেন দিফা করে ফোন আদি বল মাতি মাতি আসবে দো হরস কো নোবে হাফ তে ইরাক কোনতে রিয়া মেইন কন্ট্রোল কলা হামিতি করে ফোন আদি বলা ಅಮ್ಮದಿ ಫೋನವಾದಿ ಬೋಳ ಅರಿಮತಿ ಬೇರೆಯೋಗೇದಿ ಸಾಲಿಸ್ ಅಮ್ಮಿನೆಟ್ ಕುಳೇಫ ನೋವೆ ದೇ ಇರಾಗಕ್ಕೆ ನೋವೆ ಕುಳಿತರೆ ನೋವೆ ಹಾಫ್ ಕಿತ್ತರೆ ಏಜ ತಗೊಳ್ ಫಾತ ಹೇಗಮ್ ಹೇಗಮ್ ಫಾತ ಏಜ ಡಿಯರೆ ಕ್ಯಾರಿ ಏನೇ ಬೋಳ್ ಏಜ ಏನು ಈ ಬಾಗೆ ಬಾಗೆ ಕೊಟ್ಟರೆ ಕೊಲ್ಲಫ್ ಕುರಿಯ ওয়ান্ডানি হাফ কে মেদা সাব জেহ হাফ করে তো মডকো দান দে কোন তরিং ইরাওগে এন আরিমত হিং কোন তরিগা মোলা মোলা কন্ট্রোল কো লেফট ব্যাক অফ ফাহাত নে কস্তিনি বাগে বাগে ওয়ার্স আরিমত হেগম নো হাফ কে তরিং হেগম তিরি তিরি করে ফলো আদি বল মোলা আরনি মেদনা কাই মোলা ব্যাক অফ ফাহাত হেগম হেগম কাই রে কোন তরিং নাটু আলা ফারিত কো বাদা কোরিয়া নুসা দিন জাস সাদে বল ইরাক কোন তে মোলা তা কোই তিফ হাফ কে মেদা সাব বন্ন দিয়া ডোস্কি ডোস্কি ডোস্কি নো তিন নম্বর আদি আদি কন্ট্রাক্ট কোলা করে এরা রাহম কো ফনা গায় দেনি এ ফহারো বোলার মেতি বে দি ফেলং ইরাক 49 মিনিট কুলাইফা নো ওয়ে দেন ইরাক কে কোন নাগা দেনি আর কারিন দি ফেল নো ওয়ে হাফ কে তরে হোসেন গেল তিন নম্বর সেনালি কুলিং ইন লাইফ ইন দ্য বোলা বোলাত লাইফ ব্যাক অফ ফাহাত জসাদ তাহসিন তাহসিন কন্ট্রোল কল লাইফ এভারস ফাহাত Hashim di fa correre fuori di bola e di arma timbera e spontanea con Olivi. 9 di fedo. Irago half che 3 metri a carrying il lani. Riason back of fata. Hegam contro con left carry. Baghi ball fa curi di baghi non sa da number. Asnes contro con la curi medona carrying baghi contro con la curi fuori di bola. Irak half ki mida san beron akani ball fan kuri jehden nove konta nove ga hand number solut ball fan da masle kuri kari dia doski difa ko fari mati ball ber ko difel no tan ko fato no sa no se kontra ko da ba ko fato sada number ball fan kuri jehda tan ko fato jehda de konta de ter kuri fono wal half ki mida san nove konta vetti je nove ge odegado vettuni ball mi sida irak konta irak an number ball fan kuri jehden ibrahim tan ko kari konta ke Alamari kuri di beronga carrying adi contra ko da kuri fono ad bol ere carry ara kas no half time half ki meda sa ismail half ki meda sa beronga carrying ibrahim contra ko da tan ko fahat no half time ismail back ko fahat ja sa first number hashim contra ko da de ko mati doski fahat hashim sen sa ko tre hashim irag half time back ko fahat ja da tan ko fahat ta husin kare vide kontre ko Haaland team back back of fat area three keeper Jalal Hassan Korea three area bear for counter dif Hashim contra ko half me da sab jeda fkar counter ko dim ek matmat me do hosko fon wal bono over half tren as nove counter de boni nove counter me contra ko left Korea jeda me do hosko Korea jeda back of fat e jaya nge ja bol gel doni bolar me tim ber Fansas 1 minute kulefa nove den Iraq ke Irak counter back of fat half ki meda sam Hashim counter ko da back of fat is the keeper Jalal Hassan ere ber ta husin kare bi Haaland di back re fono ad bolas me do khras to Irak counter Irak an number Ibrahim counter ko da back of fat counter ke mat mat kore fono ad bono half ki meda sam beron ka nove counter bol di fak bi Irak counter bolata ko banna niyo as ere ter banna adis Irak counter an namaskar di counter ga di pene vetuni adis vetun ko tebin Irak counter bol di buni Irak 26 number Doski being Addis Udung Osho like Korean Matute and Agadi Bolo for Wild Ball Faro, Danny Cannon like Bearing at the Ashar number Hussein for Wild Ball. Hussein Gaganaka area, Meda Hisabu, Metere Gurafa Korea for Wild Ball. The Arimat Diego to Danny Cannon like Bear. For half ke kolon kuri daero mecho ke fansa de minute kulefa delan kuri ga nove punteria bol fan gosko so kare dia irag punteria irag 16 number al ammari kuri kusha gulkin di fecho nove ke jehon kore fono wale titrin half ki medas no sa no sa kontra ko da ko mat ko da ko tere dos ki gana to na mas ko bola tlafa kore ye bone nove punteria adis nove konta kore no sa ore to bala af ka de kontra na to af de no first na to da mas ko ri kare tia hosen nadi adi kore ko sa guli ge di fe jehon nove punteria utun o sho da be ro a kare be betun gota war ri to forta ma kontra na to de de ona ge ali alias kuri kushagulu gen difrecho adias vetu fe konta ga firma de tafenich madona me te de la fenosa difrecho kuri fono wa de nove irag half ke medabur area carrying beronga carrying ga ganaka beronga faster ko foot kare baf kuri fono wa de kuri fono wa ko sub 20 number riason Fansas hatar minute kulefa Reason kure fono wala re re ber go mad ko dang e bori Jasim Irag ere tere ban tayar no ek hack kul ten di ere tere kure fono wala bol ere tere fahat bol difa kuri adi ali difa kure fono wala bol atla fa nak se ere tere fono wala bol fahat me far difa kuri Hashim difa kure fono wala bol doski e bol doski kari bol di be to mase kuri hand number so dut bolar me ti beru gen di doski fa idi hilaf This is the Noyang Iraq area, Medadim Arimat. Fansat Hatar Minit Kulefa. Nove Deng, Iraq. Nove li fel, nove ke ha sab 20 number yesen elen. Yesen kur elle fel bola. Fast doski adoski ad kun tren hand number for veteran solut. Fahat un difa ko ira kun tren kur fono ad bol diko tu saft me de vre me dra kare be ra mat. Fansas first minute kul efa. Nove de ira ke ira ke re tere nove kun tren ere bero kun tren ka dini. Nosai, kali dek konten atu ada kuri konten reka kuri Edward naga di bola, awal dekat orang naga di bola itu terus orang jeffan. Ira aku dek ira konten atau bola tef. Nosa, nosa naga di bola fahatun difa kuri ira konten difa kuri back pro fahatun kos. Kau nak keberu ni dia. Nove ke timun kau nak mecuke, fason kau nak. No, we get corner on a gun then he's a business number, Pearson. And a corner on a guy, Iraq, Ere Tere, Mihar, Sabitibu, Hakurun Terequade. No, we get Komikun Terequari, Iraq, Kun Terequ, Marco Laburi, Haland Carabis, a business number, Ismail. The corner Negumukuri as the Kuntaneva, the Kada, Tin number. Novek, Eja, Adi Tez, number Doski, Avada Kalf, Negum Kuria, the Kunta, Charge Kurum, Ekunta, and Ekunta, Hifatam, the Manzer from Josiga. He come with a prayer for two and a set. Go for Konanagi, Naganaka, the corner, Eritan, Bodum, the Fakuri Bola, Eripiran, Ebola, Nusa, Nusa Bodum, Kurifonua, the ball half Kumedas, and from Jada, Subbis, number Reason. Bola terbaik, kuri fonua ada bola ira konten bola kuri jeda kari de konten atau warna musa kuri kari dia nusa gaya je fari mati bola ber ira ke satar number Jasim ania lagi, ebi beti half ke meja esab Jasim khara komser gani lagi kari ke bola body lagi konten itu, adeh hi teri saraf, ane faru ada mana bide, adeh fum mag. Bos ni gadi ka, agam pula, ini mana, karuga, atau, jehi fakum seraga, ania lagi macam tu. Ira agam kuntrek badlo korni, ira orang as, ekas number, mako. Irage Satan or Jasim Farwa de Muna Distan Matagani Irage Ekas number Makwar and Sadan number Service number Ismail Fabi, no number is Fabi. Kulanukuti, Sadamber Iqbal, the customer Marco. The customer Marco, the Sadamber Iqbal, Kulanukuti, the Badali Iraq again. No way, Kunti, Fansas, a minute Kuleva. No way, then Iraq. No way, Kunteria, Korea, Medora, Kerry, Kunteria, and back of Fat, Tin number. Eja and Jacuri Fonua, the ball, Medora, Kerry. No way, Kunter, Polata, back of Fat, and Eja, Eja Kuri, Tim, Medora, Matiguri, Kunteria, Sad number. Asness and Bolfan Kuri, Jelef, Arimat, the number, Odegaard, Odegaard, Kontoko, the Kuri, Medo Hosko, Iraq half the Badla, Iraq half Kimidas, and Bagi, Bagi Kontoko of Arimati. Mola kuri fonua ada masih kau ni maru kau ni beri ekas number Marco Marco huru mak tu angkor fahat mendera kerana kau teri kena beri angkor fahat angkor satar number Hegam Hegam kontrak kau dah kuri semasa kat teri sahaja number Asnes Asnes kuri hari mesti mola kontrak kau dah kuri jadi ni rak half kemudian sab kari bola juga tu Marco itu Marco kau nato Marco beti je bola tu punya hand number solo tu solo kontrak kau dah beri angkor fahat mendera mati kau teri kedi mendera mati Eja Eja kuri tiri tiri Mola kuri negativ bol ertin fahatun bolun difa kuri fasan bar Hashim. Hashim difa kof kuri ari metin ammari difa kuri fonuad bas meto hosko nove half tere. Iraq unte ga jehda fas meto carrying an number war bar de Ibrahim Ibrahim kontra ko la kuri difa ari meti ashan bar Hussein Hussein kuri difa Ibrahim Ibrahim ka de kontra difa ko fari meto bol der ko. Eja fag jehda der gendi. Ifelo Iraq Iraq ge Ibrahim dani ball eba ere ber metru ball dal macha referee gas mare ball ber ko da fado pellum kuri agenda referee anga first 10 minute ko leif Davis number ellani doski Iraq velung area meta di ma 9 half ke tere kuri area kari Jasim kuri fono ad bafado difa kuri Mola difa kuri fono ad bas me do Hrosko Tahusin Iraq half ke tere Tahusin kuri me do kare jela farme te berona kare Ali kuri me do mati hur kon tere difa kuri doski back of fat ne kas Hashim me vars fat ere tere keeper Hasan kare me de kon tere Haaland dio me mat me kuri fono ad bas me do Hrosko 9 half te dande bola Marco Bodon kure fono ad ne kire bol ji hela fas vato Nusa back of fat half ke meda sa bor mola kontra ko left back of fat ne ke hekam eja kuri tirte meda hos ko fono ad bol Nusa kar de kon tera sa ben kure fono ad ko Nusa fa ke jela fare mat bol beru ke dife no Iraq 3 number Ali back of fat 7 number Iqbal bol fan kuri jeden kai the hall and the back back of fat ere ber kuri Hashim control ko left Hashim no ei ta Hussein Hashim back of fat the keeper kuri phone wali titri kuri ere ber kuri Iqbal bol control ko kuri jela fa me da ber kuri jela titri kuri phone wali me da carrying Ali bol fan kuri jeden Ali Hussein Ali tan ko fahaton ko tere ke gobadi ko puri ngari me half me da sam no we half ke tere ko tere ke difen kuri ngel te bon na de satana bol den sa jasim be ronga kare ko tere ma ko kre jasim kuri te ngol fitan ko fahaton half ko me da sa wa dohri ko tere kuri mat me te na ka tim bol fon wa di bol mi faharo e di horos den mat be ron bol fon wa da ko tere bo mat tinga tim ba tin number fan kuri fon wa di bol di horos den mat be ron ada number Ibrahim tin number Aliya de kontre bole mase kore Ibrahim bo matinas Ali kore fono Ali bol horos tari mati mas mati da gona mati bol betune gol kurmati li fejon kore fono Ali goalkeeper Nidant kore fono Ali bola medor horos kanas pahat Iraq half tere nove kontre nove ge hand number sodut kore kosha gol ke li fejon Iraq first 10 minute kulefa Nove den Iraq ke Iraq kontri back of fat half ke meda sam Hashim kontra ko da fatah Hussein ever swat ta Hussein kuri tirte sar sa kal kari kuri kontri de sad number ma ko bol fan kuri nga kai de kontra natua as no sa ga natua kuri ti pero kare nga adi kontra ko da kuri fono wala mase kuri ni kuri Iqbal ma ko kuri nga kana te pero kare kontra ki Ibrahim ban ta ko fat ke satar number jasa satar number Jasim ever khudi fer kare kontra kuri Jasim de jasa Jasim na ga de ni Jasim na ga de bola bodu fono wala mase kuri bola di pero kana kas de fara Iraq kontra na ga de jasa de bol ta ko bar jasa de bol de Sola number furtama fono ada masse kuri ammari denga konteria sinaga de masse kuri sbola ber nove de badle kenna e bole de kontre garanga suri ta fene gol kurmati kuri fono adani fahato Nidan, Nove Gijon, Nidan de Reber Contre and Fahatan Eritanakas Nidan Kuri Tiritin Eda Horosco. Hegum Bolf and Kuri Jedaf Hafkim, and that's something they contend the inside of Hat Iraq Contre, Molataf, Hegum Kuri Fonoa, the ball first number. Mola, even Mola Kuri Fonoa, the Boka, the Iraq Contre Faji, and that's what the ball of there. නොවේ ගෙල්ලු මෙතන කෑරි බෝල ැකර ගොස වන්නන පස්ස බ ෝද ද ර ේර ෙල ර ොන ද ත ර ොන ද න සයබ න සකර කොන්තර ර ර කොත ොදි කොන්න. නොවේග හත්තරවන කෝනර මෙච්චුගේ හවන කෝන. නොවේ කුන්තරික අනිහාගේ. ඒරිියතරේ වෙට්ට ිරාග ඇරිතරය. කැරි හාදන්න ගුස්සේ කොන්තේ ෑග හිපාටල ගරි ෑ ච්චනග. පොඩ හිවනි අකුණය දෙමු කාල් කමෙහි පොඩ පූටු කොළුග හිපා ර පොඩ ලම්බාදැග හදන්න පුර. ෆස්තරස් ෆස්මේට් කොළේ මචක දෙදන්න එදන්න කුරීග නොවේ. ෝන නග ියසන් නගයිරු එයට තෙරේග නොවේගේ හැක් කුරුන්තෙර ඉරාග එයට තෙරේග. නගාදි කෝන ේ තෙරෙකුරු කොන්ත නගාදින එන එත ොනවාද පාතු දිිා කර රා කොන්ද දිිා කර ොනවාද බෝලස් අරමති බේරම කොර මොදා බොල මස්සේකන පහතුම් බෝල අත් ලැ මාකු. ක ොත් ිාකර ොනවාද බස් ද හොස්ක දන්දි ොල හතු නොස නොස ෑකර හතේ තන කීපර කීපර ඩියර බෙර නොක හොරි. ෆස්තුලස් හමිනට් කොලේ නොවේදේ ඉරාගක නොවේ කුන්තර නොවේ හාතරෙන් බෑකර හත ඒජයන්ගේ ජකොට්‍ර කොල්ල කෑරි හේගම්ම හේගම් ස් කර කොන්තරගෙන පාතනකස් ඒජන් ජකර හෙකම් හෙකම් කොට කොල්ල කර ජෙල ේත කර ොනවාද මෝදය ොල බැකර පාත හෙකම් හෙකම් බැක පාත ජල ේරතරකර කීපර කීපර කරන බද හස හස දියමයකි ඒ බේර කීපර ොල න කොමද දිිාකර ොනවාද ලස් රක් හක දසම් නොව කොන්තරිය නොය කොන්තරයග ොලක්ද නම්බරු දොස් බොල කර ජෙල කැරකල දෙකොන්තර නොවේ බැක පාත හක දසම හාශම. ආශම් කර ියරක ියර බේර හරේ තවසන තවසන කොට කොල්ල කෑරි සාද නම්බර් මාක්කය මක බැකොට පහත තවසන තවසන කාරිය හාලාන බොල හෝද දවමෑක පාත හාශ හශ කර තිරිති ති මෙද කැන කොතරක ල අතකර බේර කැන කොතරගෙන කර ොනවාද බොල රා කොතර අතකර ති ොත කො කර ලැ්දවන අරහර කොන්තරිය ගර බෝල අත්ේ පහතු මොදයි මොද කරිය මෙද කෑන කොතරක තිසන කොට කොල බැකො පහත ජෙල. ොඩ හත ේද හක ද පර හත ජේත කෑරිකු කුන්තර බොල්ධ ෑන කර වන්නන. නොවේගේ සාතම ආස්නස් මෙද කෑරහි කුන්තර ගැන බෑකර පහත් ඔඩ ගඩ ඔඩ ගඩ ොරස් පාත සතාාන පරතිනවස් කුරුන්තේ ගනියයාග වෙට හතුමා ගුලිගේ කොළු මඩු කොඳ රෙපරියගේ කොළුම් තෙරියකෝ කාරුග ඇත්තසාදයගේ මේක කුරිමස් කර රවා දී ෝන ජාසමගේ අනෙක්ක සම වෙට්ටි කාරුග ඇජස්සාදයාගේ ඒ නොෂෝවෙල අවති මෙහර තේද වෙල ිරිිරිගේ හිතරිකමයික සතාරණම් බොරු අලි ජාසිමේ ජාසිම ලිබුණ අනියා මන්සර් ලස්කොන් දක්කාදය පරගුමන දක්කාදීරු ෆුම්ම එරි වගුතු විහින බොර නූසාග ඕනගොෂි ජාසිගේ කරගු දීන ෆස් තොලස් අම්මිනට් කොළවිච්ච මෙචුගේ නිසාබූ හැල්ට්‍රේෂන් පුරෙක් නෙදී ෆස්තොලස් අම්මට පුරු නිමුණේරු දෙදන එදනු කොරීග නොවේ. නොවක දේ ගෝද ස්කාමය කුති ෆෝනි හාදන්ට ඉරාග ගෝල් කාමය කොතිිපන අයිමන් හොස මිර කොරිය මිදන ෆිෆෝවල් ක 2026ක නොවේ ඇති ඉරාක් බතුල කරාමිචිකපුරු දෙටිම ෆරාත් සල්ගන හව මේ මෙචුග රඟලු කොළම පැනගින්ද නොවේ දෙගෝල් ජාෆ කමගවිස් සිරාගබස් ලානු ජහන රංගවල ෆුරසත ඉදිපෙ ගෙන්විච් ඉදිය ගැගර පස්තරස් අම්මෙට බදර් අදින සයිඩ්‍රේෂන් කරේ ගොන්තරින් හම ෆෙම් බෝදම අදි බැකුල්නි අයිස් දසාන කල්කන් කම ස්කොරම් දාත ෆෙනේ මේ දොස් කොල්කි මේ වාර ප්‍රසාරහත මොන කද දොස් කොල් ඕ මයිකි කොම්ම මෙතිකවිස් බාවිස් මත සවිස් මෙට කොල ඕ මයිකි කොම් හාෆෙතස් දෙමෙටගේ හයිඩ්‍රේෂන් බ්‍රේක් නගත ෆෙනි අද මෙචුක දෙවන ගෝද අද නොවේ ජ ගෝදකි ඉරාග ඩිෆෙන්ස් දැන හෙදනු ගෝහෙක ෆෑදා නග නොවගේ තුවක් හාදන්ට කාමය උපතින් ගෝද පහත කීපර ජස්සාදි පහත ජස්සාදි බෝල තකොළ මඩමුණු ජස්සාද ඒර් බෝලය හර කෑරික හාදන්ට ර හදන් ප ගොස් කීපර බ කරින් එ බෝල ගොතේ වදදාම් තෙර කීපර දිිා කොන් මස්ස කරන සාදන ගැ බෝල වන ಸರ್ ಹೈಡ್ರೇಷನ್ ಬ್ರೇಕ್ ಅಪ್ ಹೋ ಕೊನ ಫೆಸಮಟ್ಟ ಗದ್ದೆ ಕುಂತನಿಸ್ತಾರೆ ಹೈಡ್ರೇಷನ್ ಬ್ರೇಕ್ ಅಪ್ ಕೊನ ಫಶಾರು ಬದಲಿಂಗ್ ಬಗ್ಗೆನೆ ಇರಾಕ್ ಟೀಮ್ ಕೊಳಂಗ ರಾಸ್ ದೆಕ್ಕುಂತರಿ ಗಲ್ತಿನಿ ಅದಿ ನೋವಿಗೆ ದೆಕ್ಕುಂತರಿ ಸೇರ್ತಿವಿ ಕೊಳಂಗ ರಾಸ್ ಫುರ್ತಮ್ ನೋವೇಗೆ ಏಕಾವಸ್ ನಂಬರ್ ಕೂಡ ಎನ್ನುಕೊತಿ ಅದೇ ಗಿತ್ತು ನೋವೇಗೆ ಬಾವಿಸ್ ನಂಬರ್ಸ್ ಕೂಡ ಎನ್ನುಕೊಂಡಿ ಅದೇ ನೋವೇಗೆ ಅಶಾರ ನಂಬರ್ಸ್ ಕೂಡ ಎನ್ನುಕೊಮಿಚ್ಚು ಹತರು ಬದಲಿ ನೋವೇ ಎಫ್ಆರ ಎಗಿತರೂ ಇರಾವ್ಗೆ ಫನ್ ಸರ್ವಿಸ್ ನಂಬರ್ಸ್ ಕೂಡ ನೋಕೊಮಿಚ್ಚ
0: ಅದೇ ಹತ್ತರ ಗಾಡಿ ತಿರಿ ಸಮಿನಟ್ಟು ಗಾಳು ಬಂಗಿಸ್ತೇನೆ ಮೇರೆ ಫಸ್ಟ್ ಮಾತು ಬಂಗ್ಯ ಬಂಗಿದ್ವಾ